তাবিরে নোদ কি খুদলদা অক্রম অংবি যমুনা দেবী নসকা গুরু ভোজন আকাশবাণী ইম্ফাল হচিক লানথোকচারি ইয়াম্বেম ইবোহন বিসিং না ইসাই গিসুরদ খোংবা সেক্সোফোন।

0: রাধিকারু হারবতে থাদব পেরো শ্রীকৃষ্ণ রাধিকারু।
1: মামু কারি নহতে হেন্দোলগ চাল দিয়ে
2: হাই হাই হাই
1: চা মত লঞ্জকি কে থুরব্রো
0: ইয়া ইয়া আই দি রাগমদা নঙ্গি হতি গাছি কাঠো গুরে তনা হাই তথো লাই
1: তাউনি তাউনি ও অমুত লিংছিম বিউছে
0: আই নঙ্গু আই গি পাউদু তারব নত্র
1: তারে তারে নারাং কাইনা কলে হাই দাইনে
0: খাগু পেতা ইকাই পক নিং বথু পক ইয়া নে ইয়া ছিনলে
1: লাই কহু নব্রো জেই মাতাং দুদা
0: আই নিয়ম নি সেনা বিনি কাইনো না আই নে সেনা বি হং দক পং নতে
1: ওয়ারি দা কি দুইনি আই সা হাইরা কে মামো
0: হাই হাই হাই সাদি ছিমরন হাই ইতেন তে নুয়াই দিন হাই ইয়া হাই এং হাংছি নানি পুরে কে থোলা কে থাক মিন হাইরা কে মাছে নিয়ম নি
1: আস মামো ছু লাই কি দ্রব নে নে গাদি নো মতে হেক চে মিন বউ খিতে
0: হাই হান বকি তুতি অরিজিনি নি নে বিমা আকোন বকি সিতি তা খরে চনি নে হাই তা থোলা ইয়া নুই না খাং বা ওয়ান না তরে
1: আমাদুদি থামই গাইরা মনি দা
0: আমাইদি
1: পাবুং আমাদুগি ওয়ানি দা
0: ও ও ও এ নং পাবুং আমুসনাগি ওয়ারা ই আপং দো
1: নতি
0: মাম পং বজি বথেন না দ্রি নি বিয়মা মা ওয়ানি
1: গরম তো দইনো খংদ্রে দা মামু
0: থামবা লি কাবু খাইনে নি দিন খাইনে বং গম্বা মিসি বু মিরো মানা খলি পি করি নো আই ওয়া খন লাম্বা পং দে তা থোলাই ইয়া মা ওয়ানি
1: নে নে মা তোলাই বিগি ওয়া খন দ খাইনে বউ রে মানি
0: মা চল আচ্ছা এটা মাংগন দেখা না ইয়া বিতো রে বা হ্যাঁ আই সু ভাই হাইব না তে আই গি না লাই বক থিব কি কাদাই নো হাইব নি তানা মা গি তু দি সেই ওয়াট পানি না সেই ওয়াট পা
1: খং দে দা মামু হানু হানা ছিং ছে মা না সু নে নে বুং ছি জারু বো ওর মা নে
0: ইয়া ইয়া না তে তো বু থামবা লি কা গি খর সু খান বি বা ফত পর না ইসেন দো ইং ঘর বা ও ঠক না লাঞ্জা খি দর বা মারা লেজি দে মি দা নং মুসনা সে খর লং ছিল নি মা ওয়া নি ওয়া সনো তা হই দে বা নি মা না তো তো গো
1: আ দ লা পুলা এতু
0: আ দ লাইফ সিরা আজে আজে মায়া গ মামাই গ সানে দব তো মাসি কি হাং তক তে নি আইন অ্যাকশন টু জেন গিল তো আই আই মাসি গ আজে মাই কে ইয়া সানে দে সাইক্র কে আতা থো লাই গো আই না নি দা উতি ইয়া সাং থোং আই রামি আচা আর কি আই ইয়া ওরে গো
1: আই না কি হাই কি রই দ্র মামো
3: তা থো লাই নং পম তার রা
1: কারি পাউ নো পাপু
3: না নি মতো লে বি দি বু কালেন জাও গি দ লাই রা ব্রানে
1: হই কাইনা কাটলে হাইবানি কৈদৌঙাই নো বৃন্দাবন চাকনি লাই খুরুমুনি সুহাই চা লাইরে বাবু
3: সাই আরে দা বাবু চাই আরে
1: হকচাং নুয়াইতব্র বাবু
3: দসু তো দিয়া হান্দক মার সারা খ্রি হেলি হকচাং ছে খর সুন্দব তবি উন থো বাবা খলাইব দিনি
1: কারি তো বয়াও গে বাবু
3: কসু তো দিয়া দা নামা ভক্তু
1: ইমা বকে দরবা
3: মং দসুম উবনি দা কারি থোকা ইয়াওরবনো
1: ইমা বক চাকিবেদগি পাবুং বু নোমতা হংমুদ্রবরা
3: সলুবনি আদ সুলাকতে হাইনি
1: কদম দ চালি জানো দুদে আইদি আ মাপাম দ ইংনা পোথারি বুইনিং
3: আদু তাতোলে নং মুক্তং চাত পিরু কিরা নং নতন লাইতি নি
1: লুরি বদি লাইফম খংদ্রি সিনি নি
3: মদুদগি হেন লুবা মসু লাইরিবা
1: সিদা হেন লুরি বদি কারিনো বাবু
3: মাগ উনারগা হোগি আইন হাইয়ে দরি সুকারি নং সুম তকলু করিনো আইন হাইগে দব সুক

Also take a lin he a dazzo heni emono jocolo jocho ma pramochole reo ijoco mau lalino anulisha Agashwani infal ijoco mashali kainan probile Manipur Chief Minister Yumnam Khemchan Noidu infal cycle lova ovo sona hi tavoglebia Hilino Chief Minister Khemchan na Public Works Department aino upano ovo hi quality law somo chulo ropem subia ko helegbu pangai e kontrakpam umuno oke shyok bukhi chief minister no kolega piwano krawlo chuha pemani pia indo myanmar chare poino jisho kakre gulo pro osroso golino national control bureau dano myanmar leno kakre gulo pro mata ko chomai kali tokrelo de tokrelo na hi than sin tuang allies jing tuang kwai to মাছি পলয় এ ফোন মেথাম পেথামাইন টেবলেট কালিয়া হেরোইন কাকরে গুলো প্রত আহি মিয়ানমার ন ইন্ডিয়ালে আরচপ্রা স্টেটলে ন থো কলহি সদাওয়া মৎস মিজোরাম মণিপুর আসাম এ ত্রিপুরা স্টেটলে ন কাকরে না ক্রুহি থো কলাফো ইন্ডিয়া জি উবুলিলে মাতাওয়ে এ বাংলাদেশ লেহিয়া মাতা গুচ সোয়া চিন্তুয়াং ইহি মারে ন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো দানো উচি টেগালি ভানো wanted list de kubuhi nia international aids candlelight memorial nahi du kohima hek bu college of nursing naga hospital authority dano sao hiv aids vano kathi mai mumumucho tapia hilino district aids control officer dr chibenthung kithanno pejosa চসবনা হি এইডস কসমই সমাক্রম ফলাই আকা আলাওয়ে তেচজি আমাশিনা সকয় দপ হেলথ কেয়ার ওয়ার্কার মই গলিয়া উমুই জলো জখনো এইচআইভি দনো চিটু গবিবনো মঙ্গে ময়তো মুসপেনো তে মুসপিয়া আসাম জি মানাস ন্যাশনাল পার্ক লে আজি মই কুবুহি মারে কু জনো প্রশুরে রিবে অফিশিয়াল মেনো পেচস পার্ক নো অক্রো চানি লেনো কাশা মিলিয়ন চেপুঙৌ ক্রুলয় পেমনিউয়ে বান্দারী রেঞ্জ ফরেস্ট অফিসার প্রাঞ্জাল তালুকদার নপেসা নুসলে আজিমে থু রেচর কালিউ ইয়ে নুসগ্রপেন ভুগল আজিমে থুগালিয়া ক্রেচর ক্রন পার্ক লে কুবুহিনিয়ে এ মানাস ন্যাশনাল পার্ক নাহি জুন খ্রকুটু আজিমই দুনো সপিলে পেমনি পে Union Minister of State for Consumer Affairs, Food and Public Distribution, Nimuben Jayanti Bhai Bamba Niyano, Mizoram State, Lino, Ubu Kakrpaini Kumo, Unna Kruhi Nida Weto, Idu Aizol Heno Interaction Tosovu Kalik Bure No Pem Niwe. Minister Fupaino, Unna Kruhi GI Tech Nikolo Mizo Ravo, Mizo Koshi E Cherao Dado Kruhi Loweto Pem Nipe. মফেপেন পেপুজসা প্রাইম মিনিস্টার নমচ ফুড ফর অল খুলেনো মিজোরাম লেমৈন কটনা মাচসনিয় বুলগুরুদন আচম কলাইপিলে রপে আরচপ্রা স্টেট লিহি উচ্চ রকবাবন মাচস আহেলো কাশি দাহি কাদে দাওয়ে হিবান অক্রসিজি রোশন হি চক্রচিলু জন সোদা পিলে মফেপেন তেমনি পিয়া আর এস এস চিফ মোহন ভাগবত নো ইডু আসাম চিফ মিনিস্টার হিমন্তা বিশ্বমা শর্মা ইয়াকুয়া কদেও চসলয় হিনা ভগবান নহি আসামলে চিঠিকুস আজি দুনো ভুতুকল থেহি মফুরানো হিখ্র খ্রখা চপদেউ নফো চচরোকুটু হজা হেন আর এস এস ট্রেনিং কেম্প লিহা উজে জুপিয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নো ফুই আমারে উফ ক্রিস্টারসন ইদু ইদুচক্র গোথেনবর্গ হেন কদেলোয়া হিরিন প্রাইম মিনিস্টার ই সুইডেন হাইয়েস্ট অনর রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস থিবু নাহিয়া পিচসোয়া এ হিনাহি ন প্রাইম মিনিস্টার ন ইন্টারন্যাশনাল অদল ন থিবু নিগুলো আবু শেয়ালিউ কাপ্রাহি নিয়ে আমি মুছলে নুসগা হেন কুকুরু মুফু পোঙলে ন চিনি পহি সমক্র ওভহি সপুলহুর দুন জয়েন্ট একশন প্লান থুকাহা মকা চরৌ থুকাহা শিয়ানাহি ও বানুলোয়া এ আই সিক্স জি কোয়ান্টম
computing a life science wano India Sweden Joint Science and Technology Center nahya suthule kalia Sweden India Technology AI Corridor nahino nuso kahiji start up pahi fko piloseto pemaniwe Ministry of External Affairs tana pesa Prime Minister of Sweden leno business lojoma e CEO skri kade jolino umuno India pile lwa chuchu nahi bwedo pemasu mani pedo paperware avoko sugu India Nordic Summit duno Prime Minister no ijo Norway le vutoro die hina hino rio Norway le katame Prime Minister no mufu Repada ko suthino aji suv sokovuna hi nila. Congress lojo Vidi Sathir Sanno ijo Keralam Chief Minister of Buduno Chatohi Folodia, Keralam Governor Rajendra Viswanath Arlekarno ijo chitu Thiruvananthapuram heno sao Chatohi Phobia. NEET Medical NEET Parakha duno Maharashtra Lekbu Otamai Galino. Onanito pai dunoto kashal lak pungono question paper shugolovano CBI umugalino otamai hi tokrelo kohe gochohi so deriwa kalipai duno Delhi Rose Avenue Court tano punne hino tokregolo Manisha Mandare hi jithu chap moduno CBI bale thorie ijoko hi hisa